আজি তো সময় যাই পিলামানে আজির কার্যক্রম তোমাকে কেমতি লাগিলা নিশ্চয় মতামত জনাইব। আকাশবাণীর নবেবর্ষ পাাল অবসরের তোমাকে কী কার্যক্রম প্রসারণ করা হচ্ছে সে বিষয়ে জাঁল। আকাশবাণীকে সববে আপনার কর, যে কৌশি জায়গায় রহলে আকাশবাণীর শিশু কার্যক্রম শুণাপাই জমা ভুলবনি। তাহলে বারম্বার কে রাখুছু, টাণ খরারে বাহারক বাহারনি, ঘরে রুহ, নিজের হোমওয়ার্ক সার, ঘরে যে সব খেল অপা মা যে সব খেল তোমাকে খেলাপাই কুচার, ঘরে বসে খেল, চিত্রাঙ্কন কর, গপ বহি পড়, গীত গাইবা অভ্যাস কর, নাচ কর, দেখব তোমার সময় কত আরামে বিতিযাব। তাহলে সময় হয়ে গেল পিলা উঠবে তাহলে।

9 বাজি 30 মিনিটে লোকগীত ক্রমে শুণবে দাসকাঠিয়া বিষয় রয়েছে বৃন্দাবনের রাধাকৃষ্ণ মকদ্দমা পরিবেশন করবে কাশীনাথ পণ্ডা এস শ্যামসুন্দর পণ্ডা এবং সাথী মানে শ্রোতাঙ্ অনুরোধে ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণবে রাতে 10টার শুণলে আজ প্রচার হওয়ার কিছু কার্যক্রম সম্পর্কে সূচনা শ্রোতা কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর বর্তমান সময় সকাল 8টা বাজিবা যাচ্ছি প্রথমে সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি শুনে পারিবে অল্প সময় মধ্যে।

0: Minister of Tamil Nadu this morning. President Draupadi Murmu appoints N. Rangasamy as Chief Minister of Puducherry. Centre operationalizes four labour codes with publication of rules. DRDO achieves major breakthrough in hypersonic missile development by conducting long-duration test of scramjet combustor. And nine Indian boxers advance to finals of Asian Boxing Under 15 and Under 17 Championships in Tashkent. And with that, we end the morning news. Have a nice day.
1: প্রথমে সমাচার প্রভাত ও পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতামানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র শুণন্তু কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী জয়পুর কেন্দ্রর চৈতিজন কার্যক্রমে মে মাস 10 তারিখ রবিবার অর্থাৎ আজ অপরাহ্ন 5:30 প্রচার করব লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু এথিরে বিষয় রয়েছে ମଧ୍ୟସ୍ଥତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ବୋଇଲେ କାଇଟା ଏ ସମ୍ପର୍କରେ ଆପଣ ମେ ମାସ 10 ରବିବାର ଅର୍ଥାତ୍ ଆଜି ଅପରାହ୍ନ 5:30 ସନ୍ଧ୍ୟା 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ସିଧାସଳଖ ପ୍ରଶ୍ନ ପଚାରିବା ପାଇଁ ଆମର ଫୋନ୍ ନମ୍ବର ହେଲା 06854230690 ବିଷୟଟି ପୁଣିଥରେ କହି ରଖୁଛୁ ମଧ୍ୟସ୍ଥତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ବୋଇଲେ କାଇଟା ଆମର ଫୋନ୍ ନମ୍ବର ହେଲା 06854230690 କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନାଟି ଏଠି ଶେଷ ହେଲା ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରରୁ ଶୁଣନ୍ତୁ ଆଧୁନିକ ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସୁରଲହରୀ କାର୍ଯ୍ୟକ୍ରମର ପ୍ରଥମ ଗୀତଟି ସୁବାସ ଦାସ ଗାଇଛନ୍ତି ସୁବାସ ଚନ୍ଦ୍ର ମହାନ୍ତିଙ୍କ ରଚନାରୁ

0: প্রতিটি সেকেন্ড মূল্যবান।
1: সাম হসপিটাল ব্রহ্মপুর এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার বিভাগ যেকোন জরুরি সমস্যা সর্বদা প্রস্তুত। আমার অত্যাধুনিক আইসিইউ এবং এসডিইউ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিট গুরুতর রোগী তুরন্ত চিকিৎসা যোগাই থাকে। অভিজ্ঞ ডাক্তার এবং তালিমপ্রাপ্ত কর্মচারী সহ আমি আপনার সুরক্ষা প্রাথমিকতা দেউ।
0: 24 ঘন্টা জরুরীকালীন চিকিৎসা ও ট্রমা কেয়ার পাই ভরসা করন্তু সাম হসপিটাল শীতলপল্লী তারাতারিণী রোড ব্রহ্মপুর। সুলভ সুবিধাজনক ও উন্নত স্বাস্থ্য সেবার অনন্য ঠিকানা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মা সববেলে চাহে তা সন্তান কিপরি ভালরে রহিব। ସନ୍ତାନର ସମସ୍ତ ଦୁଃଖ କଷ୍ଟ ଆପେ ଆପେ ତା ପାଖରେ ପହଞ୍ଚିଯାଏ। ଏହା ତ ଯୁଗ ଯୁଗରୁ ଚାଲିଆସିଛି, ମା ଓ ସନ୍ତାନର ସ୍ନେହ। ଆମେ କେବଳ ଯେ ପୋଥି ପୁରାଣ ପଢ଼ି ଜାଣିପାରିବା ସେ କଥା ନୁହେଁ। ଗତ ଏପ୍ରିଲ 30 ତାରିଖରେ ଜବଲପୁରର ନର୍ମଦା ନଦୀରେ ଘଟିଥିବା ବୋଟ୍ ଦୁର୍ଘଟଣା ଆଉ ସେଇଠି ଏକ ସାଙ୍ଗରେ ପ୍ରାଣ ହରାଇଥିବା ମା ପୁଅର ମୃତ୍ୟୁର ଦୃଶ୍ୟକୁ ଦେଖିଲେ ଆଖିରେ ଲୁହ ଭରିଯାଏ। ହଁ ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଇଏ ତ ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଆଉ ମାଆର ସନ୍ତାନ ପ୍ରତି ଥିବା ସ୍ନେହର କଥା। ମା ସବୁବେଳେ ଚାହାନ୍ତି ତାଙ୍କ ସନ୍ତାନ କିପରି ଭଲରେ ରହିବ। ସନ୍ତାନ ନିଜ ମାଆର ଦୁଃଖ ସହଜରେ ଜାଣିପାରେ ନାହିଁ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি হয়েছে। দৃঢ় মূল দোয়া চেটিনাড সিমেন্ট, দ পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা ভৌণী নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন সহ আজির ঘর ঘরণী কার্যক্রমের অগণাকু আপনার স্বাগত। আজিকার উপস্থাপন দায়িত্বরে আমি দুহে মো ডক্টর সৌভাগিনী নন্দ
1: আর মু সুনীতা পাত্র, মোর মধ্যে নমস্কার।
0: শ্রোতা ভৌণী আপন তো জানিছন্তি আম ভারতবর্ষ এক গ্রামবহুল দেশ, এথিরে প্রায় 147 কোটি লোক বাস করুছন্তি। এমানক মধ্যরু গ্রামাঞ্চলরে অধিক লোক বাস করন্তি, এণু গ্রামাঞ্চল হেউছি আম সমাজর ভিত্তিমূল।
1: ভৌণী, আমি এথিরু জানিপারুছে যে গ্রামাঞ্চলরে রহুথবা মহিলামানে পরিবার গঠনরে আউ সমাজ গঠনরে অত্যন্ত মহৎপূর্ণ ভূমিকা নিভাউছন্তি। এর উন্নতি আম গ্রামাঞ্চল উপরে নির্ভর করিথায়।
0: হেলে ভৌণী, এক নিতান্ত দুঃখর বিষয় যে গ্রামাঞ্চলর অনেক মহিলা আজি মধ্যে নিজ নিজের আইনগত অধিকার সম্পর্কে সচেতন নুহন্তি। এই সচেতনতার অভাব হেতু আম গ্রামাঞ্চলর মহিলা মানে বিভিন্ন প্রকার অন্যায় ও শোষণর শিকার হেউছন্তি।
1: সচেতনতার অভাবর মুখ্য কারণ হেউছে শিক্ষার অভাব। গ্রামাঞ্চলর অনেক মহিলা পড়িবা লেখিবার সুযোগ পাউ নথিবারু সেমানে আইন ও নিজ অধিকার বিষয়ে জানিপারু নাহান্তি, তেণু করি তো তাঙ্ক জীবনরে অধিক সমস্যা আসুছি।
0: হ্যাঁ সুনীতা, ঠিক কহিছ। আম সমাজ এক পুরুষ কেন্দ্রিক সমাজ, এপরি অন্যায় বিরুদ্ধে স্বর উত্তোলন নকরি নিজের পুরুষ পণিয়া জাহির করি মহিলাঙ্ক সমস্যাকু আহুরি বড়িবারে সাহায্য করুছন্তি। ফলরে মহিলা মানে নিজ অধিকার দাবি করিবাকু ভয় করুছন্তি এবং সমাজের চাপরে চুপ রহিবাকু বাধ্য হেউছন্তি।
1: আজির দিনরে মহিলাঙ্ক সুরক্ষা পাইঁ ও সম্মান পাইঁ সরকার বিভিন্ন আইন প্রণয়ন করিছন্তি। দেহ ব্যবসায় প্রথা বিরোধী আইন, গৃহ হিংসা বিরোধী আইন, মহিলা সুরক্ষা আইন, এই সবু আইন মহিলাঙ্কু ন্যায় দেবা পাই রহিছে। ভৌণী, এই আইনগুড়িকর সঠিক ব্যবহার সেতবেলে সম্ভব যেতবেলে মহিলা মানে সেগুড়িক বিষয়ে জানিবে।
0: ভৌণী, আজিকালি গ্রামাঞ্চলরে মহিলা আইন সচেতনতা বৃদ্ধি পাই

আধব অর্জুন, এস আনন্দ, সেলভি এস কীর্থানা এবং ডক্টর টি কে প্রভু প্রমুখ অছন্তি। শপথ গ্রহণ সমারোহে কংগ্রেসের বরিষ্ঠ নেতা রাহুল গান্ধী এবং তামিল চলচ্চিত্র শিল্পর বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছিলেন। কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সহযোগে শ্রী বিজয় 234 সদস্য বিশিষ্ট গৃহরে 120 জন বিধায়ক সমর্থন লাভ করেছেন। আসন্তা বুধবার দিন বিধানসভায় বিশ্বাস ভোটর সম্মুখীন হওয়া রাজ্যপাল শ্রী আর্লেকর মুখ্যমন্ত্রী শ্রী বিজয় কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী বিজয় অভিনন্দন জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছন্তি, রাজ্যবাসীঙ্ক কল্যাণ পাইঁ তামিলনাড়ু সরকারঙ্ক সহ কেন্দ্র সরকার মিলিমিশি কার্য করিবে। তামিলনাড়ুর টিভিকে মুখ্য সি জোসেফ বিজয় নূয়া মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করা পরে শ্রীলঙ্কা রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কে তাঁকু শুভেচ্ছা ও অভিনন্দন জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী দিশানায়ক কহিছন্তি, তামিলনাড়ু সহ শ্রীলঙ্কার ইতিহাস, সংস্কৃতি, উদ্যোগ এবং পারস্পরিক সম্পর্ক বহু পুরাতন। ব্যাপক অর্থনৈতিক সংকল্প এবং সুযোগ মাধ্যমে উভয় দেশ মধ্যে স্থায়ী সম্পর্ক বজায় রাখবায় শ্রীলঙ্কা ভারতক সবু প্রকার সহযোগ প্রদান করে আসুথবা দিশানায়ক কহিছন্তি। দেশের সম্ভাব্য বন্যা এবং গ্রীষ্মপ্রবাহ স্থিতির মোকাবিলা নেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা আজ নূয়াদিল্লির উচ্চস্তরীয় বৈঠকের প্রস্তুতি কার্যর সমীক্ষা করবে। বৈঠক সময় শ্রী শাহা কেন্দ্র সরকারঙ্ক বিভিন্ন সংস্থার প্রস্তুতি, প্রাক সতর্কতা ব্যবস্থা, সম্বল উপযোগ এবং আন্তঃ সংগঠন সহযোগ আদি বিষয়ে সমীক্ষা করিবার কার্যসূচী রয়েছে। বিশেষকরি বৈঠকরে যেভাবে ধনজীবন হানি ন হব তাহা উপরে গুরুত্ব দিয়াযিব। শ্রী শাহা দেশের দীর্ঘকালীন বন্যা দূরীকরণ পদক্ষেপর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করা সহ নদী পরিচালনা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ ভিত্তিভূমি প্রকল্পর সুরক্ষা এবং পানিপাগ পূর্বানুমানর বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে মধ্যে সমীক্ষা করবে। বৈঠকরে শ্রী শাহা বিপর্যয় সময় সচেতনতা তথা আবশ্যক রিলিফ সামগ্রী বণ্টন ও মেডিকাল প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবে বলে জনাপড়ি। আসাম বিজেপি নবনির্বাচিত বিধায়ক দল বৈঠকে ডক্টর হিমন্ত বিশ্বশর্মা নেতা ভাবে নির্বাচিত করা যাইছি। এনডিএ বিধায়ক দল বৈঠকে মধ্যে ডক্টর শর্মা নেতা ভাবে মনোনীত হয়েছন্তি। উভয় বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভাবে বরিষ্ঠ বিজেপি নেতা জগত প্রকাশ নড্ডা এবং সহ পর্যবেক্ষক ভাবে নায়েব সিং সাইনি উপস্থিত থিলে। নেতা নির্বাচিত হওয়ার পরে ডক্টর বিশ্বশর্মা লোকভবনকু যাই রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যঙ্কু ভেটিবা সহ সরকার গঠন নেই দাবি উপস্থাপন করিছন্তি। আসন্তা মঙ্গলবার দিন শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠিত হবার কার্যসূচী রয়েছে। মিলিথিবা সূচনা অনুযায়ী খানপড়ার প্রাণী চিকিৎসা মহাবিদ্যালয় পড়িয়ারে সমারোহ অনুষ্ঠিত হওয়া নেই প্রস্তুতি চালিছে। সমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমেত কেন্দ্র মন্ত্রিমণ্ডল সদস্য ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী যোগদেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুডুচেরীর নূয়া মুখ্যমন্ত্রী ভাবে এন রঙ্গাস্বামী নিযুক্তি দিয়েছেন। নিযুক্তি পরে কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরীর উপরাজ্যপাল কে কৈলাশনাথন নূয়া সরকার গঠন লাগি রঙ্গাস্বামী আমন্ত্রণ করেছেন। আসন্তা বুধবার দিন শ্রী রঙ্গাস্বামী মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করবে। গত 9 তারিখ দিন অনুষ্ঠিত নির্বাচনের এআইএনআরসি সমর্থিত এনডিএ কু স্পষ্ট বহুমত মিলিছিল। শ্রী রঙ্গাস্বামী পঞ্চম থর মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করবে। নাগাল্যান্ডের যানবাহনগুলিকের স্টিকর এবং সাইনেজ ব্যবহার উপরে কটকণা লাগু করা যাইছে। ধর্মভিত্তিক, এনজিও সম্পর্কিত এবং অন্যান্য অনধিকৃত স্লোগান তথা প্রদর্শন উপরে রাজ্য সরকার প্রতিবন্ধক লাগু করিছন্তি। মোটরযান আইন এবং তৎসলগ্ন নিয়মাবলীর ব্যবস্থা অনুযায়ী পূর্ব অনুমতি বিনা ব্যক্তিগত তথা সার্বজনীন যানবাহনগুলিকে এভাবে প্রদর্শন ন করিবাকু কুহাযাইছে। চলিত বর্ষ আরম্ভে সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের পরামর্শ আধারে এপরি পদক্ষেপ গ্রহণ করা রাজ্য পরিবহন বিভাগ পক্ষরু কুহাযাইছি। এই মাস গত 30 তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা যাইছি। বিজ্ঞপ্তি প্রকাশের 45 দিন মধ্যে ঘোষিত সমস্ত প্রদর্শনকু যানবাহন হটাইবা পাই গাড়ি মালিকঙ্কু নির্দেশ দিয়া যাইছি। উল্লঙ্ঘনকারীঙ্ক ক্ষেত্রে কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করাযিব বলি সতর্ক সূচনা দিয়া যাইছি। কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় পক্ষরু চলিত গ্রীষ্ম ঋতু নিমন্তে সমস্ত বিদ্যালয়ের ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবির 2026 আয়োজন করাযাউছি। সামাজিক গণমাধ্যম পোস্টরে কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় কহিছি, এই শিবির সপ্তাহে ব্যাপী চালিব। ভারতের বিভিন্ন ভাষাভাষীঙ্ক মধ্যে আত্মপরিচয়, শব্দ গঠন জ্ঞান, দৈনন্দিন জীবনের ব্যবহৃত কথোপকথন এবং সাংস্কৃতিক ভাব বিনিময় হেউছি এই শিবির আয়োজনের মুখ্য উদ্দেশ্য। জাতীয় শিক্ষানীতি 2020 আধারে ভারতীয় সাংকেতিক ভাষাকে প্রাধান্য দেওয়া উপরে গুরুত্ব দিয়া যাচ্ছে। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতবর্ষ এই প্রয়াস

0: জোয়ার ভাই বইনি মন
1: হে দে মই মিশা সব তে আমার রেডিও শুনতে রে ভাই বইনি মন কে আরে তোকে মিশা জোয়ার করে
0: নি মা খেটলি কি নাই বলতে রে ভাই মানজি মা তো খেটলু বেজে বল কথা আজি তো আজি আমার আছে রেডিও কে পচর আছে নাই ভাই বইনি মন সব লোক রেডিও লগে বসি রে ভাই
1: মই কাই
0: ফোন মন দরি করি কেস পত্র মনে হল আগে তো হেতে মাত্র এবে গোটে মধ্যস্থতা বলবাটা গোটে বাহারলা আছে পুনি এলে তুই মুই তো কইলে না রে বানজি গোটে অকিল গোটে ডাকাইলে আগে সব কথাবার্তা হয়েছি
1: এলে
0: আজি আমার ইজন কার্যক্রম তানে আমার অকিল বাবু তে আইলে আছ তার খন্ড পরিচয় দিয়ে দেউ আবার তার পচা আমার ভাই বোন মন কথাবার্তা হবে পচার ভাই সেমন অর্জন বুঝবাটা না বুঝবাটা বুঝাবুঝি হবে ইদি আমার অকিল বাবু আইলে অকিল বাবু তোমার খন্ড পরিচয় দিয়ে দিয়া
2: মো নাম হল বিষ্ণু প্রসাদ পাত্র মু হলি আইনজীবী
0: এলে দেখলুস কি আমার বাবু ইতি আইলে আছো সাজি আজি আমার ভাই বোন জন ফরসন মন আছে নাই কি মধ্যস্থতা বলে খাইটা আই উপরে আজি আমি কথাবার্তা হবো আমার ভাই বোন মন ফরসন মন পচার ভাই
1: এদি ফোন গোটে কাই লাবে মামু
0: আইছি তো আমার ভাই বোন তো জাগি রে লাগ নে এডে বলে আরম্ভ হইছে আমি কইব বলি করি এলে উড়াই দেশ কো কোন ফোন আল দেখি দেশ আলে
1: হ্যালো রেডিও কে পচারু
3: হ্যালো
1: রেডিও কে পচার লোকে স্বাগত জনাই নুনি কে কইলাসনি কোন দিন কইলাসনি বাবু
3: ম্যাডাম মই উগ্রেশ্বর পটেল কহুতি নাই আজ্ঞা বলাঙ্গীর জেলা নু
1: পটেল বাবু
0: তোমার কাজ আজ পরসন আছে বাবু আজ আমার বসলা আছো তোমার পরসন পচারি দিয়া
3: এই যে মধ্যস্থতা কার্যক্রম যে কোহাই যাচ্ছে আজ্ঞা তো এই কার্যক্রমে জন লোক বিশেষ কোন কোন সব সুবিধা পাইপারুছি আজ্ঞা
0: এটা তো অকিল বাবা কইবে মধ্যস্থতা বলে কাইটা এটা কেনতে এলানি মধ্যস্থতা বলে কেনতে তোমার বুঝলাস কি না এটা বাবু বুঝাই দে ভাই কই দে বাবু কাইটা কাটন পচারলাইন মধ্যস্থতা বলে কাইটা কেনতে এসে কোন
2: মধ্যস্থতা বলে কইলে যো যে কোনসি গন্ডগোল গন্ডগোল রে তো দুইজন পার্টি রুহন্তি
0: হয় হয় হয়
2: তো দুইজন পক্ষঙ্ক ভিতরে যো গন্ডগোল থাকে তাকু তৃতীয় পক্ষকু নিরপেক্ষ লোকটি রহিব তাকু দুইজন যাক তাঙ্কর কোন সমস্যা রয়েছে কহিবে এবং সে সমস্যার সমাধান কেমিতে হই পারিব তার সূত্র সে বাহার করিবে এবং দুই পক্ষকু সোয়াইলা বড়িয়া নিষ্পত্তি নিয়া যিব এয়া বাধ্যতামূলক নহ
0: এলে বাবু এই জন মধ্যস্থতা বলে বলবাটা এটা আগে না রে লেবে আরম্ভ হলা কি এটা কাক কাকে কোন কোন কেস ভিতরে হয়েছি কাইটা খন কুয়ানি পড়তাম
2: দেখুন তো যুগ যুগরু মধ্যস্থতা রই আসছি আজি যে নুয়া সে নুয় এবে কোর্ট কচেরি রে বহুত কেস সব যাক বিচারণা নয় কি পড়ি রয়েছি তো সরকার চিন্তা কলে এবং সুপ্রিম কোর্ট চিন্তা কলে যে ইয়াকু কিমিতি ঠিক ভাবরে কম সময়রে বিনা খরচরে ইয়াকু কিমিতি সমাধান করা যাই পারিব তো তার সূত্র যেতে বাহার কলে তাকে কোয়া গেল এডিআর সিস্টম অল্টারনেট ডিসপুট রিজলুশন সিস্টম তা ভিতরে এই মিডিয়েশন হচ্ছে বা মধ্যস্থতা হচ্ছে অন্যতম
0: এটা কেবে আরম্ভ হলো ওইটা
2: আগর তো হইছিল কিন্তু বর্তমান জানুয়ারি দুই তারিখ এই বর্ষ জানুয়ারি দুই তারিখ রু আপনার জাতীয় আইন প্রাধিকরণ বোর্ড এবং উচ্চতম ন্যায়ালয় সুপ্রিম কোর্টর মিলিত নিষ্পত্তি ক্রমে সারা ভারত বর্ষে এ মধ্যস্থতা কার্যক্রম চলছে সবুদিন চলিব সবুদিন চলিব
0: ফোন উঠাইলে দেখি দেব হ্যালো রেডিও কে পচারু জোয়ার জোয়ার কে কইলে আসনি কন্তুর কইলে আসনি এলে ফরমানন্দ বাবু আমার তো অখিল বাবু আজ বসলা আছো তোমার কাই পরসন আছে কোন পচারি দিয়া
3: পরসন বলে আজ্ঞা মধ্যস্থা বললে বললে কাইটা ইচ্ছি না করে কেস বাস করি বলে অদালত দিন লাগি রে এটা দুই পক্ষে বসে বিচার হলে এটা বলবাটা তো আমি

0: বলে বুঝামনা করবা কে কি
1: বুঝামনা করবাকে লোক রইবে
0: তাকে একা
1: তাকে একা যাবে হ্যাঁ মধ্যস্থতা বলো ভাই
0: বলে দুই লোক যাকে সে মন বুঝাই ভাই
1: হ্যাঁ দুই লোক বলে কইলে তাকে কোন করবে প্রথমে গুড পক্ষের কথা শুনবে তারপরে আউ গুড পক্ষের কথা শুনবে হ্যাঁ শুনিকিরি প্রথম পক্ষে পচারবে তুই কোটা হলে রাজি হবু কহ বলবে সে কইলা দ্বিতীয় পক্ষ পচারবে তোতে কোটা হলে রাজি কহ বলবে সে কইলা তারপর দুই জনকু বসাইকি দুই জনকু গোটে সাঙ্গে বসাইকি পচারবে বাবু তুই কইলু ইমতি হলে রাজি হবি সে কইলা ইমতি হলে রাজি হবি ইমতি হলে তো হব না তুই তোর বাটে রয়েছু সে তার বাটে রয়েছি তুই টিকে তলকু গোলা সে মিশা টিকে তলকু ওলাইব হলে রাজিনামা হয়ে পারব সেতবে দুই লোক যাক গোটে জায়গা কু আসবে আহরি সমাধান হয়ে পারিব
0: বলে এই কার্যক্রম কোট লোক একাইছি কি আমার ঘরে আই ভাই এটা
1: তুমি চাইলে ঘরে মিশা হয়ে পারব জুট চিটে হয়ে পারব উকিল মানে যেতে রইলে উকিল মানকর অফিস রে মিশা হয়ে পড়ছি
2: পচার দেব
1: পচার দেব
2: হ্যালো রেডিও কে পচারু হ্যালো
3: হ্যালো
2: হ্যাঁ কে কইলাসনি কন্তনু কইলাসনি
3: ওই বড় ডিস্ট্রিক্ট
2: গোটে
3: ছাড়ি দুইটি বাহা হইলাণি যে প্রথম স্ত্রী টি সে তামানে কেস পত্র কিছু না করবার আর সে তামানে বহুত কেটে যা করছে আর ঘর সে আর স্ত্রী কে খেদুছি ঝগড়া করছি প্রথম স্ত্রী পুয়া ঝিও না আৰু পছন্দ স্ত্রী গোটে পুয়া হয়েছে
1: শুনন্তু প্রথম স্ত্রী কি ছাড়ি মানে বঞ্চিত হও তেণু দ্বিতীয় স্ত্রী আনি হব না প্রথম স্ত্রী বঞ্চিছি মানে দ্বিতীয় স্ত্রী আসিলা মানে বেআইন যদি বেআইন সে নিশ্চিন্ত ভাবে প্রথম স্ত্রী কেস করিপারিব এবং এইটা আপনার তো বহু সহজ প্রশ্ন পচারলে আপনার পাখে কোরাপুট আদালত আপনার কোরাপুট আদালতরে বি লিগাল এড সেল আছে
3: বরগড় ডিস্ট্রিক্ট আয়া বরগড় ডিস্ট্রিক্ট
1: ও আপনি বরগড় কোচুন আচ্ছা আচ্ছা মু পড়াগড় বলি বুঝিলি সরি সরি ঠিক আছে আপনি বরগড়ের তো আপনার অছি না জিলা অছি জিলা আইন প্রাধিকরণ বোর্ড অছি আপনি সেইটি যাকে যোগাযোগ করন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাব হ্যাঁ আইনগত ভাবে প্রথম স্ত্রীর সম্পূর্ণ অধিকার অতদিন পর্যন্ত সে বঞ্চিছি তার অধিকার অদি তাঁর ভিতরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাব তাহলে অলগা কথা বিবাহ বিচ্ছেদ নহলে হব না
2: বুঝাই দেলাস আমার ভাই বোন জবর করে বুঝলাই এমতি কেবে কেবে মিশা তোমাকে ডাকাইবু আমার ভাই বোন কে কথা মানে বুঝাই দে রিয়া আজ তো বেল হয়ে গেলা বে আর গোটে দিন বেড গা ডেউ থেবে গেলুনি ভাই বোন মানে জোয়ার
1: জোয়ার জোয়ার।

0: চাষি ভাই ভৌণী দাদা বড় মানুষ
1: জুহার লাগো।
0: হেলা যে ভাই না, প্রতি রবিবার দিন হলে আমি কার্যক্রম আগে নেওয়া পড়ে আসুছে আমি বৈঠক ঘরক কিষান বাণী ডাইল আউট কার্যক্রম বলিকি প্রতি রবিবার দিন সন্ধ্যা বেড়ে আমি তাকে প্রচার করুছে। স্বতন্ত্র কার্যক্রম চাষী ভাই ভৌণী মানে মধ্যে গোটে দিটা চিঠি দৌঁচান আজ্ঞা, সেই পরিপ্রেক্ষী আম পাখে চিঠি মধ্যে আসি পৌঁছিছি। হলে ভাই না, আমি আউথরে আমাকে কইদবা আমার চাষী ভাই ভৌণী মানুষ যে আজির কার্যক্রম হচ্ছে আমার স্বতন্ত্র কার্যক্রম। এই কার্যক্রমরে আমার চাষ জনিত সমস্যা যদি কেউ চাষী ভাই ভৌণী মানুষ রয়েছে, সেমানে বিলম্ব ন করি চিঠি মাধ্যমে আমাকে সেই সমস্যা জনাইলে আমি সেই বিভাগের আজ্ঞা সহ যোগাযোগ করিকি কেমিতি সমস্যার সমাধান ঠিক সময়ের ঠিক উপায়ের সুলভ মূল্যরে হয়ে পারিব তার বাট ফিটাইবার চেষ্টা করুছে, আগামী দিনে মধ্যে করিবা। হেলা, হেলে এইটি আমার চাষী ভাই ভৌণী মানুষ আমি ঠিকনাটা কই রাখিবা, যে নয় কার্যক্রম শুণুচন্তি, যে চিঠি দেওয়া চাহুচন্তি কিন্তু ঠিকনা জানি নাহান্তি, সেমানে আমার ঠিকনা টিপি রাখন্তু। আমার ঠিকনা হলা কিষানবাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর, পিনকোড হলা 7640005।
1: হেলে বাবু, গোট কথা মোর মনে আইলা,
0: কোথায়
1: পড়া লেখা নথিবে তাকে তো চিঠি লেখি পারিবে,
0: হলে সেমানকর বি সমস্যা থিব
1: হই
0: নাকি? হলে সেমানক পাই মধ্যে গোটে ব্যবস্থা আছে, সেমানে যদি ঘরে কি গোটে পাঠ পড়িয়া পিলা আছে তার হাতে মধ্যে চিঠি খন্ডে লেখাই পারিবে, কিংবা যদি আহুরি গোটে বড়িয়া কথা আছে যদি সেমানে নিয়মিত আমার কার্যক্রম শুনিবে কেতে বিষয়ে আমি আলোচনা করুছে, সমস্যা কোন সমাধান কেমিতি হব হেলা তার বিষয়ে আলোচনা করছে। গত থর দেখছি পিলি আমার ভাই ভৌণী পচারিছিলে ড্রোন র ব্যবহার হেলা, ড্রোন বেশি পয়সা যোগাড় করিবা বলিকি আমার ভাই ভৌণী মানে ডরি যাওছতি, চাষী ভাই ভৌণী অল্প জমি এড়ে বড় মেশিন কেমিতি করবো বলে নাই, সেটা আমাদের সরকারক তরফর রিহাতি আছে, দরকার পড়লে আমি ভড়ারে মধ্যে আনিকি ব্যবহার করে পারিবা আজ্ঞা কইলে কি রেসি হেলা। হেলা যে ভাই না,
1: নিয়মিত শুনলে
0: কেতে কথা জাঁপারে বহুত বি গুড়ে বিষয়ের সূচনা পাইপারে। হলে ভাই না শুণ, খালি আমি চাষ করিদেলে হব না, হেলা চাষ তর তর বণিজ মঠ বলি কথা গোটে অছি হেলা। হলে আমি কোন করিবা, ঠিক সময়রে বিহন বুণিবা, ঠিক সময়রে চাষ করিবা, ঠিক সময়রে আমি আমার শস্য সংগ্রহ করিবা, আউটাকু যত্নাইকিরি রখিবা, রখিলে তো ভাই না যত্ন কলে রত্ন বলিকি কৌছতি কি নাই হেলা। হলে আমি ধান অমল করুছে কি আমি তৈলবীজ অমল করুছে কি অর্থকারী ফসল আখু বি যোড়া বি তাকে আমি যত্নাইকি রখিবা পড়িব।
1: হলে
0: চিঠি গুডা আসছি একা ভাই না, প্রথম চিঠি আমার তো আজ আসিছি সিন্ধিমাল পঞ্চায়েত মাতলি ব্লক রু,
1: কি লিখছেন বাবু?
0: রমেশ বিশ্বাস, শ্যাম সুন্দর রায়।
1: বঢ়িয়া
0: প্রশ্ন হচ্ছে, সেমানে জাণিবাকু চাহুচন্তি যে অণধান চাষ আমি কেমিতি করিবু, অণধান চাষ হিসাবরে মান্ডিয়াকু কলে আমি কেতে দূর লাভ পাই পারিবু, আউ কোন তা পাই ব্যবস্থা সব রইছি।
1: নাই নাই, ভালো জিনিস, ভালো জিনিস,
0: মান্ডিয়ার চাহিদা বড়ুছি কি নাই না?
1: সবুবেলে
0: সরকার তরফর মান্ডিয়া মন্ডি মধ্যে হলানি হেলা। হলে আউ বিলম্ব করিবা নাই, এই বিষয়ে আমি আজ্ঞাকু পচারিছি, তুমি গুটু গুটে শুণ, ମୁଇଁ ଆଜ୍ଞାଙ୍କୁ ପଚାରିକିରି ବୁଝୁଛି।
1: ହଉ ହଉ, ପଚାର ପଚାର
0: ପଚାରୁଛୁ
2: ଆଜ୍ଞା। ନମସ୍କାର।
3: ହଁ ନମସ୍କାର।
2: ପ୍ରଥମେ ଆପଣଙ୍କର ପରିଚୟ ଟିକେ ଆମର ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନଙ୍କୁ ଦିଅନ୍ତୁ ସାର୍।
3: ନାଁଟା ଜଗଦୀଶ କୁମାର ପାଣିଗ୍ରାହି, ମୁଁ ମାଲକାନଗିରି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମାଥିଲି ବ୍ଲକର ଭିଏଡବ୍ଲୁ ଅଛି ଏଗ୍ରିକଲଚର ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ।
2: ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଆପଣ ତ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ଅଞ୍ଚଳରେ ରହୁଛନ୍ତି, ତ ଆମର ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନଙ୍କର ପ୍ରାୟ ଦେଖାଦେଇଛି ସେମାନେ ଧାନ ଚାଷ କରୁଛନ୍ତି ବିଭିନ୍ନ ସମୟରେ, କିନ୍ତୁ ଆବଶ୍ୟକ ଅନୁସାରେ ଲାଭ ପାଇପାରୁନାହାନ୍ତି, ତ ଧାନ ଚାଷ ବ୍ୟତୀତ ଯଦି ସେମାନେ ଅଣଧାନ ଚାଷ କରନ୍ତି ସେମାନେ କିଭଳି କଣ ଲାଭବାନ ହେଇପାରିବେ, ଆଉ ତା ପାଇଁ କଣ ସବୁ ପଦକ୍ଷେପ ନେଇପାରିବେ ସାର୍?
3: ହଁ, ଆମର ଅଣଧାନ ଚାଷ ପାଇଁ ଟିମ୍ ମାଧ୍ୟମରେ ଆଉ ଟ୍ରେନିଂ ମାଧ୍ୟମରେ ଚାଷୀମାନଙ୍କୁ କୁହାଯାଉଛି ଯେ ଅଣଧାନ ଚାଷରେ ମାଣ୍ଡିଆ, ମୁଗ, ବିରି ଆଉ କୋଳଥ, ଅଳସୀ ଏଗୁଡ଼ାକ ସବୁ ଚାଷ କରିବା ପାଇଁ ଚାଷୀମାନଙ୍କୁ ଆୱାରନେସ୍ ବି କରାହଉଛି। ଆଉ ମାଣ୍ଡିଆ ଯଦି ଚାଷୀମାନେ ଧାଡ଼ିରେ ଲଗାନ୍ତି ତାଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ବି ଦିଆହଉଛି। ଆଉ ମୁଗ ବିରି ପାଇଁ ବି ଧାଡ଼ିରେ ଯିଏ ଚାଷୀମାନେ ଯୋଉ ଲଗଉଛନ୍ତି ତାଙ୍କୁ ବି ସହାୟତା ଦିଆହଉଛି।
2: ଦେଖନ୍ତୁ ସାର୍, ଆମର ବର୍ତ୍ତମାନ ମାଣ୍ଡିଆକୁ ନେଇକିରି ତ ସାରା ଓଡ଼ିଶାରେ ଏପରିକି ଭାରତରେ ମଧ୍ୟ ଚାହିଦା ଅଧିକ ଦେଖାଦେଇଛି, ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନଙ୍କୁ ଆମେ ମାଣ୍ଡିଆ ଚାଷ କରିବା ପାଇଁ କଣ କଣ ସବୁ ପ୍ରେରଣା ଆଉ କଣ କଣ

0: বুঝি গেল না বাবু?
1: হ্যাঁ বুঝি গলে।
0: আরে দিনে
1: হ্যাঁ
0: শ্রীমতী রাধাঙ্কু কৃষ্ণ কণ্ঠ দিয়ে রাসলীলা করিবা পাই, যেতেবেলে কুঞ্জকু ন আসিলে কৃষ্ণ, নিজে কিশোরী জজ কলেক্টর হই গোটিয়ে কচেরি গঠন করি কৃষ্ণকু সাত দফার দণ্ড দিয়েছিল। সে বিষয়টি বর্তমান মু গান করছি।
1: কোণ
0: বৃন্দাবন তটবংশী বট গণার বসিলে ঘনশ্যাম ললিতা
1: ভেটার,
0: বৃন্দাবন তটবংশী বট অগণারে বসিলে ঘনশ্যাম।

0: কহিলা জন্ম তিনি দিনরে পুতনা প্রাণকু শোষিলা সেই
1: নন্দি
0: দলিলা করিলা তাকু দরমরা দেখুছ তো কালি রাতি যাক শ্রীমতী কহিলে অছি ভারত আইন আইন বলরে তাঙ্কু
1: আনে বাঁধে না
0: আদালত পঞ্চ দেবে গড়িবা গছকি দেখিবা আম্ভ হাবুড়ু
1: যাব সে কেনেকে
0: আনিলে প্রস্তাব।

0: পাই তুম্ভর লগা সংকোচ নাহি গোপীনাথ নাম সমস্তে দেইথিল হে কি পায়ে এতবেলে দোষী যাবে হেবে মুরলী ধর গোপীনাথ নাম তুম্ভর এবে ফেরস্ত কর পঞ্চমরে করি অছন্তি
1: সেহি কালে দলনা
0: সর্বগো পশুত মিশিন তাকো
1: দেলে কষণ
0: সহে ভার